0: ও সান্তালাঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই। সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଜିଲ୍ଲା ଆଇନସେବା ପ୍ରାଧିକରଣ ସଚିବ ପୁଣ୍ୟଶ୍ଳୋକ ରଥ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେଇ ଶିଶୁ ଅଧିକାର କିଶୋର ନ୍ୟାୟ ଆଇନ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରିଥିଲେ। ଭୁବନେଶ୍ୱର କଳିଙ୍ଗ ଷ୍ଟାଡିୟମରେ ଚାଲିଥିବା 65ତମ ଅନ୍ତଃରାଜ୍ୟ ଆଥ୍ଲେଟିକ୍ସ ପ୍ରତିଯୋଗିତାର ଦ୍ୱିତୀୟ ଦିନରେ ଓଡ଼ିଶାର ଅନିମେଶ କୁଜୁର ପୁରୁଷ 200 ମିଟରରେ ସ୍ୱର୍ଣ୍ଣପଦକ ଜିତିବା ସହ ଏସୀୟ କ୍ରୀଡ଼ା ଲାଗି ଯୋଗ୍ୟତା ଅର୍ଜନ କରିଛନ୍ତି। ଅନିମେଶ 20.74 ସେକେଣ୍ଡରେ ଏହି ସଫଳତା ହାସଲ କରିଛନ୍ତି। ମହିଳା 100 ମିଟର ହର୍ଡଲ୍ସରେ ପ୍ରଜ୍ଞା ପ୍ରଶାନ୍ତି ସାହୁ କାଂସ୍ୟ ପଦକ ହାସଲ କରିବା ସହ ଏସୀୟ କ୍ରୀଡ଼ା ଲାଗି ଯୋଗ୍ୟତା ହାସଲ କରିଛନ୍ତି। ପୁରୁଷ ଡେକାଥଲନ୍ରେ ଓଡ଼ିଶାର ଜାସ୍ପିର ନାୟକ 7131.6 ତୃତୀୟ ସ୍ଥାନରେ ରହିଛନ୍ତି। ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ଏତିକି। ପରବର୍ତ୍ତୀ ସମ୍ବାଦ ଆପଣମାନେ ଶୁଣିପାରିବେ ଦିନ 2:32।
1: ଆକାଶବାଣୀ କଟକ। ଆମର ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ଶୁଣନ୍ତୁ ପେଟରେ ଘା ହେବାର କାରଣ ଓ ପ୍ରତିକାର ଆଲୋଚନା କରିଛନ୍ତି ଡାକ୍ତର ଉମେଶ ଚନ୍ଦ୍ର ପାତ୍ର।
2: ପେଟ କହିଲେ ଆମେ ସାଧାରଣତଃ ଖାଦ୍ୟନଳୀ ବୁଝିଥାଉ। ଏହି ଖାଦ୍ୟନଳୀ ଦାନ୍ତ ପାଖରୁ ଆରମ୍ଭ ହୋଇ ଇସୋଫେଗାସ୍ ବା ଖାଦ୍ୟନଳୀ, ପାକସ୍ଥଳୀ ବା ଷ୍ଟୋମାକ୍, କ୍ଷୁଦ୍ରାନ୍ତ ବା ସ୍ମଲ୍ ଇଣ୍ଟେଷ୍ଟିନ୍, ବୃହଦାନ୍ତ ବା ଲାର୍ଜ ଇଣ୍ଟେଷ୍ଟିନ୍ ଓ ଶେଷରେ ତା ମରଦ୍ୱାର ପାଖରେ ପହଞ୍ଚେ। ପେଟ ଭିତରେ ଏହି ଖାଦ୍ୟନଳୀ ବ୍ୟତୀତ ଅନ୍ୟାନ୍ୟ ବହୁ ଦରକାରୀ ଅର୍ଗାନ୍ ବା ଯନ୍ତ୍ର ରହିଛି। ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଲିଭର ବା ଯକୃତ, ବୃକକ୍ ବା କିଡ୍ନୀ, ଅଗ୍ନ୍ୟାଶୟ ବା ପେନକ୍ରିଆସ୍, ପ୍ଲିହା ବା ସ୍ପ୍ଲିନ୍, ଲିମ୍ଫ ନୋଡ୍, ବିଭିନ୍ନ ରକ୍ତଶିରା ତଥା ଜନନେନ୍ଦ୍ରିୟର ବିଭିନ୍ନ ଅଂଶ ମଧ୍ୟ ରହିଛି। ଏହି ସମସ୍ତ ଅଂଶ ବିଶେଷ ପେଟ ଭିତରେ ଏଭଳି ଭାବରେ ସଜା ହୋଇ ରହିଛି ଯେ ପେଟକୁ ଏକ ବିରାଟ କାରଖାନା ସହିତ ତୁଳନା କରାଯାଇପାରେ। ତେବେ ପେଟର ଘା ଅର୍ଥ କହିଲେ ସାଧାରଣତଃ ଆମେ ଖାଦ୍ୟନଳୀ ଭିତର ଘା, ପାକସ୍ଥଳୀ ଘା ବା ପେପ୍ଟିକ୍ ଅଲସର, କ୍ଷୁଦ୍ରାନ୍ତ ବା ବୃହଦାନ୍ତ ଘା ଯଥା ସ୍ମଲ୍ ଇଣ୍ଟେଷ୍ଟାଇନ୍ ଅଲସର ଓ କଲୋନିଙ୍ଗ ଅଲସର ବୋଲି ବୁଝୁ। ବେଳେବେଳେ ମଳଦ୍ୱାର ଭିତରେ ମଧ୍ୟ ଘା ହୁଏ। ଏହି ସମସ୍ତ ଘା ଭିତରେ ସାଧାରଣତଃ ପାକସ୍ଥଳୀ ଘାରେ ବେଶୀ ଲୋକ ଆକ୍ରାନ୍ତ ହୁଅନ୍ତି। ଛୋଟ ଛୋଟ ପିଲାମାନଙ୍କର ଟାଇଫଏଡ୍ ଜ୍ୱର ବା ଟ୍ୟୁବରକ୍ଲୋସିସ୍ ଇତ୍ୟାଦି ହେଲେ କ୍ଷୁଦ୍ରାନ୍ତରେ ଘା ବା ସ୍ମଲ୍ ଇଣ୍ଟେଷ୍ଟାଇନାଲ ଅଲସର ହୋଇଥାଏ। ବୟସ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କର ସାଧାରଣତଃ ଲାର୍ଜ ଇଣ୍ଟେଷ୍ଟିନ୍ ବା ରେକ୍ଟମ୍ରେ ଘା ହୁଏ। ଏହାକୁ କଲୋନିକ ଅଲସର ବା ରେକ୍ଟାଲ ଅଲସର କୁହାଯାଏ। ତେବେ ବୟସ ବା ଲିଙ୍ଗ ନିର୍ବିଶେଷରେ ପାକସ୍ଥଳୀୟ ଘା ସାଧାରଣତଃ ବେଶୀ ଲୋକ ଆକ୍ରାନ୍ତ ହୁଅନ୍ତି। ପାକସ୍ଥଳୀୟ ଘା ହେବାର ବିଭିନ୍ନ କାରଣ ରହିଛି। 3ଟି ମୁଖ୍ୟ କାରଣ ହେଲା ହେଲିକୋବ୍ୟାକ୍ଟର ପାଇଲୋରି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପେନ୍ କିଲା ସେବନ ও জলিঞ্জা এলিসন সিন্ড্রোম। 1984 অস্ট্রেলিয়ার বৈজ্ঞানিক মানে এই হেলিকোব্যাক্টর পাইলোরি জীবাণুকু আবিষ্কার করে ও গবেষণা মাধ্যমে সে জাঁপারে যে এই জীবাণু পেটরে ঘা সৃষ্টি করে। এতীত বিভিন্ন প্রকার পেন কিলার সেবন কলে পেট ভিতরে অম্লক্ষণ বড়ি যায় ও ঘা সৃষ্টি করে। ইসোফেগাসে ঘা হওয়ার কারণ কিন্তু অলগা। বেড়ে বেড়ে ছোট ছোট পিলামানে বা বয়স ব্যক্তি মানে অসাবধানতা বশত হেউ বা দুর্ঘটনা হেউ বা কোনসি মন্দ উদ্দেশ্য রখি ফিনাইল বা সালফুরিক এসিড বা হাইড্রোক্লোরিক এসিড ইত্যাদি পি দিয়ন্তি। এহা পিবা দ্বারা ইসোফেগাস বা স্টোমাক এবং ক্ষুদ্রান্ত ভিতরে এসিড বা আলকালি জনিত ঘা সৃষ্টি হয়ে এহাকু কোন্তি কোরোসিভ আলসর। এহা ব্যতীত ক্যান্সার বা কর্কট রোগ হেলে পেটর যেকোনসি অংশের মধ্যে ঘা হইপারে, যথা ইসোফেজাল ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার ইত্যাদি। এই কর্কট রোগ পুনি খাদ্যনলীর যাই দূর স্থানে যথা লিভর, ফুসফুস ও মস্তিষ্কের মধ্যে ঘা সৃষ্টি করে। বর্তমান প্রশ্ন উঠে এই ঘার লক্ষণ কন। পেটরে ঘা হলে সাধারণত ভোক লাগে না, পেট ব্যথা হুয়ে, বাঁতি হুয়ে, রক্ত বাঁতি বা করাঝাড়া হুয়ে। আর ক্যান্সার রোগ হলে শরীর বিভিন্ন অংশ এই রোগ দ্বারা আক্রান্ত হয়ে মানুষকে মৃত্যুমুখে পকাই দিয়ে। এই রোগ জানিবার এক সহজ বাট হচ্ছে এন্ডোস্কোপি বা কলোনোস্কোপি। এহা এক যন্ত্র যা মাধ্যমে আপনার রোগ জানিপারিবে ও চিকিৎসা মধ্য করিপারিবে। এন্ডোস্কোপি মাধ্যমে সেই ঘার বিভিন্ন অংশকু নেই মাইক্রোস্কোপরে মধ্যে হিস্টোলোজিক্যাল এক্সামিনেশন করিপারিবে। এই সমস্ত সুবিধা শ্রীরামচন্দ্র ভঞ্জ মেডিকাল কলেজে নূতন ভাবে খোলা যাইতিবা হেপাটোলজি বা লিভর বা যকৃত রোগ বিভাগে রয়েছে। প্রতিকার ভাবে কোহাযাই পারে আপন খাদ্যপেয়ের নিয়মতা আপনার রক্ষা করিবে। নিরামিষ খাদ্য শরীর পক্ষে সুপাচ্য, আমিষ খাদ্য সেবন দ্বারা সাধারণত কর্কট রোগ বা ক্যান্সার রোগের প্রাদুর্ভাব বেশি ভাবে হুয়ে। তবে ক্যান্সার ঘার চিকিৎসা সাধারণত কষ্টকর ও ব্যয়বহুল।
1: ଶେଷ ହେଲା ଆମର ସ୍ୱାସ୍ଥ୍ୟ। ଆଜି ଏଥିରେ ଶୁଣିଥିଲେ ପେଟରେ

কিলোহার্জ, এফএম চোখে 100.3 মেগাহার্জ এবং এআইআর অ্যাপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর সঙ্গীত লহরী কার্যক্রমে আসন্তু শুণবা কেতোটি আধুনিক গীত অরুণ মন্ত্রী রচনার। প্রথমে কণ্ঠশিল্পী কুমার পাপী।

শ্রোতাবন্ধু স্টুডিও ঘড়ি বর্তমান সময় পূর্বাহ্ন 11টা বাজি 10 মিনিট চলিত অধিবেশন শেষ করা পূর্ব শুনতু আজর দ্বিতীয় অধিবেশনর কার্যক্রমর সূচনা দিন 12টায় শুনেপারে আদিবাসী গীতক্রমে মাদলি গীত পরিবেশন করবে শিল্পী জগমল ঝঙ্কার এবং সাথী সুগম সঙ্গীত প্রচার করবু দিন 12টা বাজি 30 মিনিটে কণ্ঠশিল্পী মানে হলে ভুবনেশ্বরী মিশ্র মহম্মদ সিকন্দর আলম নন্দিতা ভঞ্জ এবং রুদ্র নারায়ণ মহান্তি চাষর কথা দিন গোটায় বাজি 10 মিনিটে দিন গোটায় বাজি 20 মিনিটে শুনবে সঙ্গীতর ভিন্ন ভিন্ন স্বাদকু নিয়ে কার্যক্রম বিচিত্রা দিন 2টা বাজি 45 মিনিটে প্রচার করবু কতোটি হিন্দি কথাচিত্রর গীত ইয়ে আজর দ্বিতীয় অধিবেশনর কার্যক্রমর সূচনা আকাশবাণী ভবানীপাটনা এইটি রাখুছু আজর প্রথম অধিবেশনকু দ্বিতীয় অধিবেশনর কার্যক্রম নিয়ে পুনে আসবু দিন 12টায় সেতবেলে যায় বিদায় দিয়ন্তু।

0: ফিটালা ঘর বনে জানি করি মাবরু মতে ফিটালা তার ঘর মেমর ঘরকে গলি বলি মেমর ঘরকে গলি বলি মোর খাউছে থাট চিনলা চিনলা লাগুছে দেখলা দেখলা লাগুছে
1: ছোটি গোড়কে ডেং পেরি মুসা কানি ডাল ঘুটি ঝোড় ঝলকে তাল

ছাড়বালাইলে নাই আ গলা গড়া খয়রি পই হো দেলে ছাড়বালাইলে নাই কাকে ঠকবু গুনিয়া ভাই আহা গুনিয়া ভাই আহা কাকে ঠকবু গুনিয়া ভাই মই হেমি।

রানী গো ছে ছেছেরা ছে ছেছেরা আজ পুনি পুনি কালকে পুনি ফোড়া ছিড়া তুনা তুন দে গাই পয়সা গুটে অন্তর কুড়ে জগলা আজ তাক দিনি দিনি দিনকি দিনা তাক তিনি তিনি তিনকি দিন।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଏଥର ଶିଳ୍ପୀ ହେଲେ ମହମ୍ମଦ ସିକନ୍ଦର ଆଲାମ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনার শুনছেন্তি কেতোটি সুগম সঙ্গীত আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্ররু। এথর শিল্পী হলে ভুবনেশ্বরী মিশ্র এবং মোহাম্মদ সিকন্দর আলাম। গীত রচনা করেছেন দিবাকর নায়ক।

0: শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু এক সূচনা আজি ২৬ তারিখ শুক্রবার দিন চাষবাস কার্যক্রমে সিধা প্রসারণের এক ফোন ইন প্রশ্নমঞ্চ কার্যক্রম প্রচার করা যাব। এর বিষয়বস্তু রয়েছে মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনা। বিশেষজ্ঞ রহবে কৃষি বিশেষজ্ঞ অংশুমান পাইকরায়। শ্রোতাবন্ধু অনুরোধ এই কার্যক্রমক ফোন করে নিজ নিজের প্রশ্ন রাখা। আমার যোগাযোগ ফোন নম্বর হল 0667029562 0667029562 8।
1: দাসবাবু আপনার ঘরটা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হ্যাঁ, এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এছাড়া শিল্পী হলে নন্দিতা ভঞ্জ, গীত রচনা করেছেন দেবেন্দ্র দাস।

কর, খালি আম কদলি গছকে একা সুর করসন। মাত্র কী আমি যদি উন্নত প্রণালী নে করমা ইতি অধিক লাভ পাইপারমা। মাত্র আমি জানি রখমা যে এটা কলা বেলকে আমাকে করবাকে পড়বা। খালি দেশি চারা নেলে যেতকি লাভ হবা অধিক লাভ হেসি। খালি কলমি চারা নেলে বি নাই চলে, তার পছকে খত সার পাইপলাইনের সুবিধা করবাকে বি পড়সি। ব্যাপার হিসাব নে আমি যদি চাষকে করুছু মেলে গছ পিছা বরসকে 10 কেজি গোবর খত, 75 গ্রাম যবক্ষা জানসার যেটাকি 164 গ্রাম ইউরিয়া দিলে হবা, 65 গ্রাম ফসফরস যেটা 400 গ্রাম সিঙ্গল সুপর ফসফেট দেলে হিযিবা, আর 50 গ্রাম পটাস বেলে 85 গ্রাম মিউরেট অফ পটাস দেবাকে পড়বা। 6 বরস তক ই খত সারকে গছর বয়স হিসাব নে দেমা বেলে গছ ঠিক হিসাব নে বড়ি পারসি। যেটাকি 2 বরস হলে খত 20 কেজি, 150 গ্রাম ফসফরস, 150 গ্রাম যবক্ষা জানসার ফসফরস, 130 গ্রাম আর 100 গ্রাম পটাস। 3 বরসকে 30 কেজি খত, 225 গ্রাম যবক্ষা জানসার, 195 গ্রাম ফসফরস, 150 গ্রাম পটাস। 4 বরসকে 40 কেজি খত, 300 গ্রাম যবক্ষা জানসার, 260 গ্রাম ফসফরস, 200 গ্রাম পটাস। 5 বরসকে 50 কেজি খত, 375 গ্রাম যবক্ষা জানসার, 325 গ্রাম ফসফরস, 250 গ্রাম পটাস। 6 বরসকে 60 কেজি খত, 450 গ্রাম যবক্ষা জানসার, 400 গ্রাম ফসফরস, 300 গ্রাম পটাস। অধা যবক্ষা জানসার আর পুরা খত ফসফরস আর পটাসকে বর্ষা এবার আগনু দিদিমা, বাকি যবক্ষা জানসারকে অগস্ট মাসর শেষ আড়বেলকে দিদেবার কথা না। বেলে বেলে জিঙ্কর অভাব হলে বি জাম গছ ভল করে বড়ি নাই পারে, যেথিলাগি অমল বি কমি যাসি। হেতিলাগি বলি আমকে জিঙ্ক সলফেট 450 গ্রামকে 300 গ্রাম শুখা চুন সনে 73 লিটর পানি গুলি করে 2 থর পরা গছরে জিটমা। এই কামটা জুলাই আর অগস্ট মাস ভিতরে সরাই দিতিমা। যে নচলনে জাম ফাটবার দেখবাকে মিলুছে সেটাকে কমাবার লাগি বোরাক্স 8-10 গ্রামকে গোটে লিটর পানি গুলি করে 2 থর বাগির

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতাবন্ধু, বর্তমান শুনন্তু এক সূচনা। আজি 26 তারিখ শুক্রবার দিন চাষবাস কার্যক্রমে সিধা প্রসারণের এক ফোন ইন প্রশ্নমঞ্চ কার্যক্রম প্রচার করা। এথিরে বিষয়বস্তু রয়েছে মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথরে শিল্পী হেলে তৃপ্তি দাস, তাঙ্ক কণ্ঠরে শুনন্তু এই আধুনিক গীত। গীত রচনা করেছেন গৌরব পটনায়ক।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আহেজ আমর ফনিন কার্যক্রম নে মই চৈতু সবু চাষী দদা মা ভয়েন আরু শ্রোতা বন্ধুকে স্বাগত করুচে। আহেজ আমর বিষয়বস্তু আছে মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনা, তার উপরে আলোচনা কর্মা কথা হেমা, আর সে বিষয়তি কথা হবার লাগি আহেজ আমর সঙ্গে আমর বিশেষজ্ঞ আজ্ঞা অছন। আজ্ঞা হলে শ্রী অংশুমান পাইকরায়, সরকারী কৃষি যন্ত্রী অধিকারী। আমকে যোগাযোগ করবার লাগি আমকে ফোন করি পারবে, আমার ফোন নম্বর হেলা 06670295623 আর 06670295628। আমকে ফোন করবার লাগি আর থরে মুই নম্বর কহি দৌছে 06670295623 আর 06670295628। আমার ফোন ইন কার্যক্রম থি আজ্ঞা আপনকে স্বাগত করুচু, জুহার।
1: জুহার।
0: তো আজ্ঞা, আজ আমি মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনা উপরে আমি কথা হেমা, মাতর আমকে আমার জনে শ্রোতা বন্ধু আমার জনে চাষী ভাই আমকে যোগাযোগ করিছন, আমি কথা হেমা। হ্যালো দাদা, জুহার। হ্যালো, আজ্ঞা আমি হেন্দা তো কথা হেমা, আমকে আর বি চাষী ভাই মানে যোগাযোগ করবে, মাত্র তার আগরু মুই পচারবার লাগি চাহিবি যেন আমার যেন মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনা আছে এটা কাণ? আজ্ঞা,
1: মুখ্যমন্ত্রী কৃষি উদ্যোগ যোজনা, আপনার এই যোজনার নামর হি জাঁপারুবে। এই যোজনা মুখ্যতঃ আপনার রাজ্যের যে ব্যবসায়িক কৃষি উদ্যোগ যে প্রতিষ্ঠা করা যাই তারি করা যাই, ঠিক আছে। এই দ্বারা কম হব না আমার যে কৃষি কার্য যে হচ্ছে সরল হয়ে পড়ব, এবং এই আমার পারম্পরিক যে আমি কৃষি করছে তাকে আমি ব্যবসায়িক কৃষি পরিণত করে পারা এবং নূতন রোজগার মধ্যে সৃষ্টি করে পারা।
0: ঠিক কথা কে আজ্ঞা, আমি আমি কথা হওয়া

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনার শুনুছন্তি শিল্পী আদনান সামিঙ্ক কণ্ঠরু কেতোটি গীত গজল।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমর শেষ গীতটুকু গাইছন্তি শিল্পী আদনান সামি।

শ্রোতা বন্ধু আপন মানে শুনুলে কতটি গীত গজল শিল্পী অদনান স্বামী কণ্ঠর আকাশবাণী ভবানীপাটনা বর্তমান প্রচার করুছু আঞ্চলিক গীতক্রমে কতটি সম্বলপুরী গীত কার্যক্রমের প্রথম গীতটি গাইছেন শিল্পী জয়দেব বেহরা গীত রচনা গণেশরাম শেঠ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, আপনার শুণুচার আঞ্চলিক গীতক্রমে কতটি সম্বলপুরী গীত। কার্যক্রমের পরবর্তী গীতটি গাইছেন শিল্পী নীলাঞ্চল পান, গীত রচনা শিবশঙ্কর প্রধান।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1974 গীত আকাশবাণী ভবানীপাটন কেন্দ্র কার্যক্রমের শেষ গীতটি গাইছন্তি শিল্পী নীলাঞ্চল পান, গীত রচনা যুধিষ্ঠির মেহের।